বিচর কবে লই মা, বিচর কবে লই মাম, ঝং ছঙ্গে বগনে খরে কলম, অবত ছোরা কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সৎ পরে পর।